0: ইসলামী উদারেহুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরত
1: এদুহাকু মুশরিকুন খান্দা গুহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দিবে এফএম, দিবেহীন নায়ক।
1: নদী একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: মুভি মুড, মুভি মুড, মুভি মুড।
3: মি হফতা আগমন একীগা মুভি মুডগে মি শোগা মি বাবেরনি দিবে এফএম গে শো তাকুগা হামাবার গিনা ইবে আডে আগমন গে হামাবার গ্যাং এহুনতেরি গো তোগা ফাহ কুরেবে এহুনতেরি আদে নাহু আগমন একীগা মি হফতা গে মুভি মুডগা বারেওয়ানি নাহু
4: নবা
3: ওয়ারা ওয়ারা মারহাবা আইঙ্গে
4: ইয়া থ্যাংক ইউ
3: উফা বেজে বদলিম আদি আলা মি গোতা মি বদল আবা দিস ফোন নাহু আওয়াহকে দেখে ফোরি দ নাহু আদি আলা মি বদলি ওয়ারা উফা বেজে বদল
4: নাহু ইঙ্গে উফা বেজে
3: ইয়া নাহু দে মিজুমিং মি শোগে তেরেগা মি দক্কানি ফিল্মগে ওয়াহকে দে নাহু ওয়ং এমমে কামদা ফিল্মগে ওয়াহকে দক্কানিঙ্গে কিয়াবার কাস ফিল্ম তাবালা মি হেতি কিয়াবার কা ফিল্ম তাবালা শাগুরি কাং হুন্না মি হেতি
4: হিন্দী ফিল্ম আমি বালা উড়েন তো রীতি লোবি গে ফিল্ম তো বালন দে ফিল্ম বালা উড়ে মে হ্যাঁ না হোকে তো
3: ফিল্ম
4: ফিল্ম আসুগা নাহ বেল ফিল্ম তক তের ওর রিত ফিল্ম মে ফিল্ম কি একা নাহ মিহকু মিহকু দেখে একা লোবি বেগেন গোসাদ
3: ওকে মি মতি বুনা হে কাম হিতা বারে গ্যা ফিল্ম কা মি ফিল্মে দান হেম বেচ কাম বান জা দো আমি দা দিরিউল মা দেন গুলে হিসাব কম মে গত কোন সে ফিল্ম বারে খাস আ মান
4: দো
3: কাবির সিং দেন এম মে কাম দা ফিল্ম উই মা দে আমি লহায়া তা গুলে ফিল্ম কা বিস উই মে কি কিতা ফারু মি ফিল্ম বালা ফিল্ম মি হার
4: কা কট কা দে থিং আতর ফর নাও বেলিং এ ফিল্ম দো দেন এ কম মি হার মি ফহুন দেন দোস কোলে বেজে ফিল্ম নো বালা তা
3: আহেমি মাদি
4: বেলি ফহুরি এ ফিল্ম আর কি না
3: মানে গিনা বেলি ফিল্মে দিগু ফিল্মে রীত ফিল্মে এ কামক ফিল্ম কি হাগি
4: এ ওয়ান ফর বালালমস কামলা ফিল্মে কে কে দো
3: মানে রীত মানে রীত ইঙ্গে মিজুস দেন কুরিম বালা ফেস রীত এ ফ ফিল্মে দেন না হু আমি ফিল্ম কাম দাওয়া হাক বনি মানে কাবিস বালালি দেন বালালি রু গানে কাবিস মতি বুনা হে মানে রীত লাভতাবিস মানে রীত ফিল্মে দো হিঙ্গা হেমি মা ফিল্ম গে মি কুইজা একি গে ফাশা মা দো এ কামাকো আম কো মুভি মোড গাহার মে দেন গেনেস্তে লাওতা কা কি এ ফিল্ম কা খাস কল্লান্যা এ ফিল্ম গে হেমি লাওতা মি গেনেস্তে নে কামাকো নাহু গে বিশে কি হেম বিশে দো নাহু বেনো নে ফিল্ম গে লাওতা কে নো জা নাহু আ কামুদা বাই লাওতা শো গে থরে গেনেস্তে দো ಹಂಗಾಗಿ ಹೆವಿ ಮಫುರತಮ ಲಾವೇ ಇದ್ದ ಮಫುರತಮ ಕೊಲ್ಲವೇ ನಾವು ಅಗೆನಿಸ್ತೇವೆ
4: ನಿಮ್ಮ ಫುರತಮ ಗೆಣಿಸ್ದೇಣಿ ಅಣೆ ಮೀ ಲವ್ ಗೇಮ್ಸ್ಗೆ ಆವರ್ಗಿ
3: ಆವರ್ಗಿ ಲವ್ ಮೀ ಕಿಹಿನೆ ಖಾಸೆ ಫೋ ಲವೇ ಅಸ್ತ ಮೀ ಹಮೇ ಕಲಿಶ್ಗಿ
4: ತಿವೆ ಸಮ ಇಶ್ಕಿ ದೆಂಗೆಕ ಮೀ ನೌಕರಿ ಗೆದ್ದೋ ಕುಚ್ಚ ಕುಬುಣ ನಿಮಿ ತಿಮಣ್ಣ ಲವೇ ಇದ್ದೆಂಜಾಯಿ ನಾವು ದೇಣಿ ಕೊಂ ಲವೆಂ ಹೇದೋ ನಾವುಗೆ ಸೋಲ್ಮೇಟ್ ಹಣಿಗೆ ದೆನ್ ನಾವು ಬಣ್ಣ ಮಿಲವೈ ದೇಣಿ ಹೆಮ್ಮೆ ಮೆಗೋದು ಮರಂ ಹಾಸೆ ಫ ಮಿಲವೈ ನಾವು
3: ಅವದು ಸೋಲ್ಮೇಟ್ ಅವೆಲ್ಲವ ಹಾಸೆ ಸ್ಕೂರಣಿ ಹೆಮ್ಮೆ ಸೋಲ್ಮೇಟ್ ಅಮಿ ಲವೇ ಇದ್ದೆಂಜ ದೇಣಿ ಲವೇ ಕಿ ಮಿಲವೇ ಬುಣೀಮ ದಿನ ಲವೇ ಕವಿಸ್ ವೀಮ ವರ ಹಾಸದೋ ಹಿಂಗ ಹೆಮ್ಮ ಮಿಲವೇ ಫಶ ಮಾಹರ್ ಮೇಕ ಮೀ ಮೂವಿ ಮೂಡ್ ಗಮ್ಯ ದಕ್ಕಾಲಾನಿ ಕಬೀರ್ ಸಿಂಗ್ ವಾಕೆ ನಮಸ್ ಕೆನಿಸ್ತೇನಿ ಮುಳಿ ಮಿಸ್ ನಾ ಹೋಗಿ ಹೋಗುತ್ತಾ

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

দিমা কমে বাগুতকু মি দুনিয়া বাকিমি নামেস আল্লাহ কে রুসে মুন লিবি কে হরি মি হিকম গে ইহসাস হাসিল বিদে উদাস তকুন দুরুয়ে উফাভরি হিনিতু মুনে কে বেরিয়কা তিমা বিদে ডিপ্রেশন ফদ নুরাকাতে নফসানি বলতকুন তিমা দুরকুদে এহঙ্গম গিনগিনা আল্লাহ কে মতিন জিকুর কুরুম আত কুরাশি কিরিত মে নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিহুন আবু সাইদুল আল হুদরি রিওয়া কুরওয়া ফাওয়া হাদিস ফুলিকাবি মুসা গফান আল্লাহ হাদদে নিবি মিয়ালা ইবা আল্লাহ কে মতিন হান্দুমকো ইবা আল্লাহ কে কিব ফুল দোয়া দেনিউমা দোয়াই উঙ্গন নয়া দেবান দে মে আল্লাহ মুসা গফান ওয়াহি কুরিবি লা ইলাহা ইল্লাল্লাহ মি যিকুর কুরাশি মুসা গফান আল্লাহ হাদদে নিবি তিয়াই হুরিহা আলুতকুন কুরআনে যিকুরকে মে আল্লাহ মুসা গফান ওয়াহি কুরিবি লা ইলাহা ইল্লাল্লাহ মি যিকুর কুরাশি মুসা গফান আল্লাহ হাদদে নিবি ইবাল্লাহ ফিয়াওয়া এহিং ইলাহা কুনুয়ে মিয়ালা বেনুমানি ইবাল্লাহ কে মতিন হান্দুমকো দোয়া কুরাম মিয়ালা খাস যিকুরকে মে আল্লাহ মুসা গফান ওয়াহি কুরিবি আল্লাহ কে রাসকাম ফুল ফিয়াওয়া উডুতকা বিনতাউকা একলাঙ্গে খালকু কুরাব্বা ফাওয়া এম্মিহা তাকিচ্চেবানি তিলফতুগে এফরাতকা কাম বেফা আনি ফরাতকাওয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ মি যিকুরনামা বুরাওয়ানি মি যিকুরুগে তিলফতে লা

তাকে চায় ওহরে লেয়ায় উর মাহায় আল্লাহনু এহেম ফারাতে নাঙ্গনে খাতলা তাকে চায় খারুগা হিফাগেম মারালা তাকে চায় জাহা মারালা তাকে চায় উস্তনকুম ভেট্টি মারুয়া থাকে চায় এহেন জানওয়ারেগে দাড়ুন জাহাগে মারুয়া থাকে চায় মিনিখা জানওয়ারেং এব্যা খ্যাফাওয়া থাকেতে এব্যা মিহুঙ্গে মচ্চ হারাম খুরব্বা ফাওয়ে মিতকে তীগে তেরেং ফুরান হুট্টা এ ইচ্ছেং আতুজেহে শরাই হামাগে মতিং এব্যা মিহুং খাতলি ইচ্ছেম মেনুইয়ে আদি বুধু তৌগে নম মচ্চ খাতলা থাকে চায় আজলাম মেদুয়ের খোগেন তেব্যা মিহুঙ্গে নসাইব হুরিগোতায় খান্তাউগে রঙ্গালুগে বলা হেদুমেস তেব্যা মিহুঙ্গে মচ্চ হারাম কুরব্বা ফাওয়ে ফাহে একান্তত তাকাকি ফাসিক খান্তত তাইকে মিয়াদু তেব্যা মিহুঙ্গে দীনা মেদু এবাহি এ দীন গেল্লুমে দেবিদান খামা মেদু খাফিরু না উম্মীদ ওয়েজ্জে ফাহে এউরেন দেখে তেব্যা মিহুম বিরুণুগান্না আসে আদি তিমন রসকলাঙ্গে তেব্যা মিহুম বীরবেতাস মিয়দু তেব্যা মিহুঙ্গে দীন তেব্যা মিহুন তিমন রসকলাঙ্গে ফুরিহম কোদ্দেব্যা ফিমে আদি তিমন রসকলাঙ্গে নিয়মে তেব্যা মিহুঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে ফুরিহম কোদ্দেব্যা ফিমে আদি ইসলাম দীন তেব্যা মিহুন দীন খমগা তিমন রসকলাঙ্গে রুহি ওড়িগেম ফিমে ফাহে বন্ড হ্যাঁ হুন খমেগে তেরেগা ফা ফাগে ফরাত লেম্বিগতমে নেতি ইসবেদি হারাম থাকে তীগে তেরেং ইচ্ছে কেউ মা মজবুর উই মিহা দন্নাশে ফাহে হাম কশ্বরুম আল্লাহ ই গিন গিনেম ফা ফুসবা রহিম ওয়ন্থ রসকলাঙ্গে ইতুর বয়াং আজলাম কি ফালু বেলম জাহিলি জমানুগা বেনু খুঙ্গুড়ে দণ্ডিকোলু তাইকে নুয়থা ধুনি দণ্ডি তাইকে

0: এউরেন হালাল করবি খং ইচ্ছে তো খালেগ ফানা এউরেন সোয়াল করেতে খালেগ ফান বিদাল ওয়াশ রাঙ্গাল থাকে তেবা মিহুন হালাল করবি আদি শিকার কুরা জনওয়ারাই দুনিগে তেরিং শিকার কুরমং এতকিচ্ছ তেবা মিহু উগন্না দে হাল তেবা মিহু উগন্না দিন জনওয়ারাই দুনিগে শিকার হালাল করবি আল্লাহ তেবা মিহুন উগন্না দেবি খান্তগে তেরিং এতকিচ্ছ তেবা মিহু উগন্না দেময় ফাহে এতকেতি তেবা মিহুন হিফাগিং গেনস দে তকতিগে তেরিং তেবা মিহু কাশে আদি এ শিকারাগ মচ্চ এবহি শিকার কুরমং এতকেতে দূক ফোনওয়া হিন্দু আল্লাহগে ইসমু ফুল তেবা মিহুং কিয়াশে আদি তেবা মিহুং আল্লাহ থকওয়া বিরওয়াশে হাম কশ্বরুং আল্লাহ ই হিসাব বেল্লুং অবশ্যই বডিগিম বা রসকলাঙ্গে
1: দিবেহি এফ এম দিবেহীন নায়কু নদীয় একে মেগাহার্টস

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ঈশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাকো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেব
0: ওয়ারার রাঙ্গাল ওহে তা ফেন্নিগুমে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগটি তিরিহুগা
2: শাবিয়া